শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর কণ্ঠশিল্পী প্রণব পট্টনায়ক, গীতরচনা গোপাল কৃষ্ণ।

শিল্পী সেতলিনাক কণ্ঠরে শুনিলে সুগম সঙ্গীত মনোজ বাদলঙ্কর রচনা আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছ আকাশবাণী দিল্লি শুনিপারে কিছু ক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু, আগুক জারি রহব কার্যক্রম গীতাঞ্জলি। হলে এথর কার্যক্রম রিলে করে প্রচার করছ আকাশবাণী কটক রু, শুনে পারিবে কিছুক্ষণ মধ্যে।

গীতাঞ্জলি আজমের এদিকে শ্রোতা বন্ধু আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, প্রত্যেক রবিবার সকাল 8:15 সকাল 9টা পর্যন্ত প্রচারিত হচ্ছে হ্যালো বারিপদা কার্যক্রম। এই কার্যক্রম হিন্দি বা ওড়িয়া চলচ্চিত্র গীত উপরে আধারিত। আপনার এই কার্যক্রমের ভাগ নিয়ে নিজ পছন্দর চলচ্চিত্র গীতক কার্যক্রমের সামিল করা চাহুলে প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টা-5টা মধ্যে আমাকে টেলিফোন করা অনুরোধ। আমার টেলিফোন নম্বর হচ্ছে 06792254105। মনে রাখুন শ্রোতা বন্ধু, আউথরে কই রাখুছু, আমার টেলিফোন নম্বর 06792254105।

দান হিসাবরে সমস্তঙ্কর অমঙ্গলাভীষ্ট পূর্ণ করন্তু, ধান মাছরে রোগ বিনাশ করন্তু, সমাজরে মানব মানকর দুঃখ বিনাশ করন্তু। বলো আনন্দে কুমার হরি হরি বলো।